0: কেড়ে বেলু ফুলাই মিয় বেলার দিতু নবে কেড়ে গড়ি ফুলাই মিয় গড়ির দিতু নবে
1: ভাইটি সিগুনার বেলা গড়ি রেমদে দুঃখী কাবার সিগুনার গড়ি বেলা রেমদে দুঃখী।

0: که تبه فولای میو بلارو دینام کره گوری فولارو گوری تا دینام
1: آتی شیگونا را اوسا سنای دلام کبار شیگونا را فایتی نای بندیلام
0: گوری بلو لیم بنا یادنیم گولی بلو بری بلو لنگ بنا یادنیم
1: عمزان ره بانیمین কুদি কামেন বিলংবে দনে রে তনামেন বুতি কামেন বিলংবে
0: গড়ি ডেঙ্গু ফিঙ্গিনা ফিয়েন রে দমিনেন বেলা ডেঙ্গু ফিঙ্গিনা ফিয়েন রে বাইদেন
1: বুতিয়ার কাং আর বিঙ্গুনা ফাড়িও আর সি আর বুতিয়ার কাং আর বিঙ্গুনা খাবার আর সি গা
0: কেড়ে কি জানো গড়ি ফুলাই।

0: দরিনেন ফুতার নাই তরবে এরিনি বালালেন
1: ওকে সাতরি দুতুরে নিলে বই মিটিকে তারুলা দুতুরে দিলে তানা
0: গিরগির দা গির সিঙ্গি দনেন রে দনিনেন ওই দা ওই সিঙ্গি দনেন রে বালালেন
1: বসা দিনব বসা।

0: teberinu kurungaka belaro dengube teberinu kurungaka goriro dengube
1: belabeli belabeli budu yeze yonaro belabeli belabeli budu yeze yonaro
0: gori jo tumaki budu yeza demone rajo tumaki budu leka demone ni
1: sature bhaimi lai noye diye dong sature
0: কাবাড়ি পিলা সুনরে বেড়ো বিমারি পিলা গামতা বেড়ো
1: ডুগুসু ইতারি বুদু এদা সদা কালে ডুগুসু ইতারি বুদু লেখা
0: সতুরে বাই লাই নরে দিয়ে দো সতুরে দনি লাই নারা দিয়ে দো
1: অপন মাং বুলি গুরা খাবারা বিমা সুনতু অপন গিয়া নুরা
0: দিনু কেটে গো ফিঙ্গি বেমারি পিলা সুন বারু কেটে গো ফিঙ্গি কাবাড়ি পিলা গাম
1: নাইনু চিন্তা চলাইল নিয়ম তিক্স না র নাইনু চিন্তা বড়াইল
0: দিনু যো দিনু সা লিয়ং নে তিক্স বারু যো বারু দেনা লিয়ং নে
2: এথর কার্যক্রমের আসন্তু শুণবা গদবা ভাই ভী মান মাণ্ডিয়া ডঙ্গরর ঘাস বাছবা সময় গীত পরিবেষণ করছেন কাংরাপড়া গ্রামের বড়বীরসা সিসা এবং সাথী
3: সামেল টিকি দনে নেবে ইয়া নাই রে বুড়ি নে সামেল টিকি দনে নেবে ইয়া নাই রে বালা নে
0: বুইনে রে ভাই সামেল টিকি
4: শুণিলে বড়বীরসা সিসা এবং সাথীঙ্ পরিবেশিত গদবা সম্প্রদায়ের গীত আজির রিঞ্জোড়ি কার্যক্রমে আকাশবাণী জয়পুর সময় সকাল 6:55 হওয়া যাচ্ছে সংস্কৃতের সম্বাদ শুণন্ত রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লির শুণবে অল্প সময় মধ্যে अथ वार्ताः प्रधानमन्त्री नरेन्द्र मोदी अद्य ऑकलैंड नगरे न्यूजीलैंडदेशस्य प्रधानमन्त्रिणा क्रिस्टोफर लक्सन इत्यनेन सह द्विपक्षीय वार्तां कुर्वन् अस्ति उभौ नेतारौ व्यापार वाणिज्य रक्षा क्षेत्रेषु द्विपक्षीय सम्बन्धानां सर्वेषां पक्षाणां समीक्षां करिष्यतः प्रधानमन्त्री मोदी प्रमुखैः उद्योगपतिभिः क्रीडाक्षेत्रस्य विशिष्टव्यक्तिभिश्च सह अपि संवादः

ইতরা বাবুল সুপ্রিয় অলকা ইয়াগ্নিক কণ্ঠে শুণন্তু ওয়াদা চলচ্চিত্রর গীত। সমীরক গীতক সঙ্গীতরে সজাইছেন হিমেশ রেশমিয়া।

0: শুন রাজা কার্তবীর্য, তুম্ভে ক্ষত্রিয় হয়ে নিজ ধর্ম রক্ষা কল নাই, তুম্ভে বিষ্ণু ভক্ত হই এপরি অনীতি কল কাহিঁকি?
1: হে পরশুরাম, তোমার পিতা ধনু ধরি ক্ষত্রিয়ঙ্ক ভলি মো সহিত যুদ্ধ কলে, মোর অনেক সৈন্য সামন্তকু বিনাশ কলে, দুইজ হই যেহেতু সে হিংসার আশ্রয় নেলে মু তাঙ্কু যুদ্ধরে বিনাশ কলি, শত্রুকু দমন করিবা হেউচি রাজার ধর্ম।
0: এ রে মূর্খ, তু মতে নীতিবাণী শিক্ষা দৌছু, মো পিতা জমদগ্নি যেভরি তপস্বী সেইভরি ধনুর্ধর মধ্য, গো মাতা সুরভিঙ্কু তু কেউ ধর্মরে আশ্রয় মধ্যরু ধরি নেলু ক? চোরঙ্ক ভরি কার্য করি তু রাজা বোলাউছু, অন্যায়ের মো পিতাঙ্কু হত্যা করিথিবারু মো শরীর কোধরে জ্বলুচি, এ যুদ্ধরে তোকে নিশ্চয় বিনাশ করিবি, দেখিবা দেখিবা তোর কেতে বড় পরাক্রম আছে।
1: মোর অন্য নাম সহস্রার্জুন, অর্জুনঙ্ক ভরি সহস বিরাসিনে মধ্য মো সহিত সমকক্ষ হই পারিবে নাই, আপন যদি মো সহিত যুদ্ধ করিবাকু মন বলাইছন্তি তাহলে প্রস্তুত হই যাআন্তু।

0: রে রে কর্তবীর্য, দেখিলু দেখিলু তোমার পরাক্রম, তোর সমস্ত সৈন্যকে নিপাত করিদেলি, এথর তোর পাঞ্জি জম পছি দেলা, মোর হস্তরে নিশ্চয় বিনাশ হইবু।
1: আরে আরে জটাধারি, মতে মারিবা পাই যে আশা রাখিছু তাহা মনর ভুলি যা। দেখ দেখ এই মহাশূলকু, শক্তি থিলে নিজকে রক্ষা কর।

আসে যুদ্ধভূমিরে উপস্থিত হই। তাঙ্ক শরীরকু স্পর্শ করন্তে পরশুরাম সচেত হই ধনুর।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: টু স্টেটস, এথর এই চলচ্চিত্রর গীতটি শুনন্তু। দ্বৈতকণ্ঠের শিল্পীমানে হেলে অরিজিত সিং এবং চিন্ময় শ্রীপদা। অমিতা ভট্টাচার্যঙ্ক গীতক সঙ্গীতরে সজাইছন্তি শঙ্কর এহসান লয়।

0: మీ
1: ఓహో, అయితే మీరు ఏ లెమన్ గ్రాస్ ఏనికి చాసోకి హింజీరు?
0: ప్రథమాహినే గుడియా ఉడువియానే తాపరే గుడియా ఉడువియాని పోరే నెమన్ గ్రాస్ లగోవానే
1: ఏనీ లోక ఖీంజరు ছে উনা উনা দে লোক ખીંજરુ কি কাজে?
0: উনা উনা এরি দুপা রদ্দিপা লাকা মানে মানে দৌড়ি লম্ব গাছানা হা লাইন লাইন লোক কি আনে
1: ওহো, হানা এদি কাজে দে আসরে না না ખીંજરુ?
0: কাজে দ্বারা সারে মানে গাছ লিঙ্গিতে অন্য গাছতি রেব্বি আনে তারপরে গোপকি হানা হা তারপরে সারোহিত কে আনে
1: এনি সারো ખીંજરু?
0: সার মা এরিয়া তো উরিয়া ডিয়াপি
1: ওহো,
0: ইক্যা
1: আতে
0: হিনে
1: এদি মানে এচর দিনা কি এচর মাসা ভিতরে এদি বড় মানে
0: এদি 3 মাস থাকি মামুর কাটিং কি হিন মেদা
1: ও 3 মাস ভিতরে তানো কাজে দেয়া হাজি না?
0: মানে এদানে মেচুরিটি
1: ওহো, হানা এদানে দা চিঞ্জিরো কি?
0: হ্যাঁ হ্যাঁ
1: হানা দা জানা এ না না কিঞ্জিরো?
0: না দাঁতানা তো ওইল পারি পাহি না
1: ওহো, আতে এদানে মেরু নিজে এনিও কি হিঞ্জিরু?
0: মানে দানে পরে ইম্বা বয়লর মেশিন মানে এম্বা ওহনা মেত বিয়াতে এবারে তেল পেড়ো কানে ইয়া নারে মাঙ্গো
1: এ এ এনিও এ না কি হিঞ্জিরু?
0: পারছি না মা
1: ওহো, হান ইচে এনিও এ না না তো ব্যবহার আহি না যে?
0: ব্যাপারছি তো এই বিষয় তো না পুমে আহালে তে চাষ কেনা না তেল পেড়ো কানা মামু পার না পুঞ্জানম বাহারে তো সেন্ট তে রাহি না না না তে কি তিয়ারা নে জি স্পিকার তে দেব জানো মে তো প্রকৃত ষষ্ঠ ভাবে তো না পুম্বি হালে মা বিজে তো পুম্বা পুন্দা আলো এটা
1: ওহো, ধন্যবাদ আতে আজ্ঞা।
0: ধন্যবাদ ধন্যবাদ
1: ইকাতা তোমার হাডা হি চকি এ তাই মানে এন কি চাষ কি হি চি এ দাঁড়ি মাঙ্গ ব্যস্ততে রাহা সদা তাকি র পাঁচ রণ্ডাণী বেন

0: ମେସେଜ ଆର୍ ଭଏସ୍ ମେସେଜ ମାଧ୍ୟମରେ ମତାମତ ଜଣାଇବା ପାଇଁ ଆମର ନମ୍ବରଟା ହେଲା
1: 9438268568
0: আর ইমেল মাধ্যমে জনাইবাই আমার মেল আইডি টা হল
1: airjaipur@gmail.com
0: হলে ভাই ভী মানে আজ তো সময় হয়ে গেলা আজ জয়ান কথা কার্যক্রম বিদায় নৌচু আজ উপস্থাপনা দায়িত্বে লু আমি দুইটা মুই স্মৃতিময়ী পাণিগ্রাহী
1: আরে মুই অনসুল পাত্র
0: জুহার।

0: এতে বৈঠকে বাইরে আইলি বে, কেম সে দেখা যাও তো নাই। কাম দাম পড়লা তার না কাকর কোয়ার চাপিয়ে দিলা চেয়ারি
1: কাকর চাপাও কি পানির দিন পানি মারতে রেও তো কাম তো বন্ধ নয় আর কি নাই
0: নাই সত কথা চাপা পানির দিনে পানি মারলে সইছি কেনতা রে বে চাষ বাস হয়েছি পানি মারলে সে চাষ বাস কাবা কা মিলেছি
1: খাট
0: কোটা ন মিলে নাই
1: তোকে খাকর লাগলা বলুস কি বলি কাইটা খাইলুস
0: যে কাইটা দেখাই সে বাইগন শাগ খরিলু বাইগন শাগ আলু সুমি শাগ খাই দিলি আর
1: তপা তপত খাইলু কি কেনি
0: তপত বলে আর কাইটা রাঁধির লাই সকালে খাইলি আইলি এবে দিন বেলে বেড়াই যারলি আইলি আরি কোনটা খাইলি তা আমি তো ন খাইলে নয় আর
1: খাইলিস না বপু মিলছে আর বপু মিলছে না কাম করবা খাইছি
0: সেটা তো
1: এলে আজি খাই দিন জানুস কি নাই
0: খাই দিন আপা
1: আজি এলা খাইটা বলে জনসংখ্যা দিবস ওয়ার্ল্ড পপুলেশন ডে পুনিয়াজি বলে কেন তার বলে ই দিন পুনি বলে 1987 মসিয়া আর জুলাই 11 তারিখের পুনি পৃথিবীর জনসংখ্যা 500 কোটি রেলা পুনি 500 কোটি বলে কম কি সে দিবস কে পালন করবা খাজে 1889 সে দিবস কে কার্যক্রম ভিতরে পরিচালনা করবার পরিষদ বৈঠক ভিতরে পুনি সেটাকে কাইটা বলে বিধিবদ্ধ করি করি গোটে প্রস্তাব হি করি তাকে প্রতি বরস জুলাই 11 তারিখ দিনে আমি সেটা বলে জনসংখ্যা বলে পপুলেশন ডে পনি পালন করলু আছো
0: পৃথিবী সারা এটা
1: পৃথিবী সারা পালন করলা
0: আছে দেশ বলে না বলে পৃথিবী সারা
1: না ওয়ার্ল্ড বলে কাইটা বলে ওয়ার্ল্ড বলে পৃথিবী আকাই নাই সে পপুলেশন ডে আজি পালন হলা আছে
0: এলে সে জনসংখ্যা বলে কাইালি কমাইবাটা আর এন্তারে কেনতারে বাবা
1: না কমাইবাটা বলে সম্মান রেলে সিনারি অধিক বাড়াইলে বি হিনস্তা কা আর দে কমাইলে সিনস্তা কা কি নাই তাকে সম্মান রখবার সরকার কইলা আছে নাকি আমি দুই আমর দুই পুনি
0: পিলাটো মনকে লোকমন অধিক বড়াইবার নাই
1: বড়াইবার নাই যদি

মিনিট এবং সন্ধ্যা ৬টা বাজি ১০ মিনিট দিন ১২টা বাজি ৩০ মিনিট শুনবে ভক্তি গীত শিল্পী নেলে সোনু নিগম নমিতা অগ্রওয়াল অরবিন্দ মুদলি অনুরাধা পড়ওয়াল টি সৌরী বিনোদিনী সাহু এবং শ্রী চরণ দিন ১টা বাজি ৫ মিনিট শুনবে হিন্দি চলচ্চিত্রর ভক্তি গীত দিন ১টা বাজি ২০ মিনিট শুনবে মহিলা কার্যক্রম ঘর অঘরণি এতে শুনবে আম রোষেই সম্পর্কে পরে নবজাত শিশুর যত্ন সম্পর্কের এক সাক্ষাৎকার অপরাহ্ন ৫টায় শুনবে যুবশ্রোতা বন্ধুঙ্ কার্যক্রম যুবাণী এতে রয়েছে বাটেঘাটে এবং শ্রোতাঙ্ক মেসেজের উত্তর এবং জানিবা কথা শুনিলে কার্যক্রম সূচনা আজির তথা আসন্তকাল কিছু আকাশবাণী জয়পুর শুনতু কতটি হিন্দি চলচ্চিত্র গীত প্রথমে আরাধনা শিল্পী হলে কিশোর কুমার

শুনিল কেতোর হিন্দি ভজন আকাশবাণী জয়পুর সময় সন্ধ্যা ছটা বাজি চাশ মিনিট হওয়া যাচ্ছি। প্রথমে শুণত আঞ্চলিক সংবাদ সন্ধ্যা ছটা বাজি পঞ্চান্ন মিনিটে শুণবে আজির প্রসঙ্গ। সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করছ আকাশবাণী কটক কেন্দ্র শুনিপারে বিজ্ঞাপন বিরতি পরে।

শ্রোতা বন্ধু আজিতা সময় হয়ে যাইছি তেবে আজির কার্যক্রম কু এইটি রাখুছু আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বরে থিলে রাজীব মাহন্ত এবং উপস্থাপনারে মু থিলি নিহার পালা পটনায়ক আজি পই তাহলে বিদায় দিয়ন্তু রহুছু নমস্কার।